আর ঝুমকা, ছটকে তিলারি, বালা, চূড়া, চন্দ্রমা, যন্তর, চন্দ্রহার, ইন্ডিয়ান মঙ্গলসূত্র, ঔঠি, সিক্রি, বিনারসন কা গরগনারো পাইছেন, সাথেই চারিকা সম্পূর্ণ ভাড়াকুড়া পনি উপলব্ধ ছেন। অছা মঙ্গল সাইনকো শাখা টিকাপুরকো সিদ্ধার্থ চোকমা রহেকো জানকারী গরাইন্ছ। প্রোপ্রাইটর ধ্রুব সুনার, ফোন নম্বর 98688147799, 98246025। অছা মঙ্গল সাইনকা লাগি ধ্রুব সিং সুনার, গোপাল সুনার, ফোন নম্বর 98246628225।